0: খেলে খেলে নিয়ে বলে ইয়ার না, আমি বললো উনি বলে স্কুল মেক স্লো ওয়ে, বাট ইয়েস ওয়েল এম কোয়েশ্চেন ব্লু ইউ ইউ নো ইউ নো গট চয়েস ইউ মাস্ট ওয়ার্ক হার্ড নো মো বাট ফার্স্ট ইন ব্লু ইউ মাস্ট গুড ইউ মাস্ট গট রেসপেক্ট লো এলডারলি ইউ মাস্ট গট রেসপেক্ট লো অল প্যারেন্টস ব্লু ইউ ইউ মাস্ট গট রেসপেক্ট এই সব মো ইউ অল টাইম মো কম্বাই সবে কান successful. There is no other way. There is no other way. You think that because you are a bright student, Bamba, you just get through all sense. No, no, you know, sir. You know, work all sense. Bamba, first and blue, you must good, and you must try hard to pass all your exams on time. You know, that choice.
1: Otem mol kita tokto gena we mi tekem yumi tu ikam long end long fanwa to focus program lo week ya. Thank you long you Mr. Augustin Garay blo save stable se main guest blo yumi long week ya.
0: Thank you.